0 9 6 7 2 নম্বরটি আউথরে কয়ে দেওছি 8 2 4 9 8 0 9 6 7 2 সূচনাটি এদিকে শেষ হলাম সুগম সঙ্গীত কার্যক্রমের শেষ গীত অর্চনাচরণ সামল এবং রশ্মি দাসক কণ্ঠে চক্রধর দাসক রচনার।